0: আবেদন করে পারবে। ইন জনে দেওয়া যেপারে যে ভোটর তালিকাতে সংশোধন করবার আবেদন শেষ দিন জুলাই এক তারিখ লা। রাজ্য বয়ড প্রভাবিত জেলার স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি বাবদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মুকেশ মহালিং ভুবনেশ্বর খারবেড়া ভবন সমীক্ষা করেছেন। এতে বিভাগের বরিষ্ঠ অধিকারী ও সম্পৃক্ত জেলা মানকর মুখ্য জেলা চিকিৎসা ও জনস্বাস্থ্য অধিকারী মানে ভিল উপস্থিত থিলে। বৈঠকটি বয়ড প্রভাবিত এলাকার নিরবচ্ছিন্ন স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করবার সহিতে দরকারি উষ ও চিকিৎসা দরব মজুদ রাখবারকে মন্ত্রী অধিকারী মানুষ নির্দেশ দিয়েছেন। বয়ড প্রভাবিত ও দুর্গম এলাকার মোবাইল হেলথ ইউনিট জরিয়ে স্বাস্থ্য সেবা পৌঁছাবার সহিতে ডায়রিয়া হয়জা ম্যালেরিয়া ও অলগা জলবাহিত রোগকে নজরটি রাখবার ও দরকার পড়লে চিকিৎসা সেবা যোগাই দেবারকে মন্ত্রী নির্দেশ দিয়েছেন। বয়ড প্রভাবিত এলাকার প্রাণী পালক মানুষ সাহায্য যোগাই দেবার লাগি মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ বিকাশ তরফ কন্ট্রোল রুম নম্বর 720559821 জারি করা যাইছে। বয়ড পরিস্থিতি সময়াতে গৃহপালিত প্রাণী মানকর সুরক্ষা গোখাদ্য যোগান ও চিকিৎসা সম্বন্ধীয় সাহায্য লাগি কন্ট্রোল রুম নম্বরটি সকাল 8 রাতির 8 ভিতরে প্রাণীপালক মানে যোগাযোগ করে পারবে বলে কুহাযাইছে। রাজ্যমানকর আর্থিক স্থিতিকে মজবুত পুঞ্জি ও ভিন ভিন বিকাশমূলক কামকে তুর্তি করবার লাগি কেন্দ্র সরকার 28 রাজ্যকে ট্যাক্স বাবদে 1,09,019 কোটি টাকা আগুয়া দিয়েছেন। ইতার ভিতরে ওড়িশাকে 4,819 কোটি টাকা মিলিছে। বঙ্গোপসাগর হইতেবার গভীর অপবাদ প্রভাব থি রাজ্যের ভিন ভিন জায়গান বর্ষা লাগি রয়েছে। এবার 24 ঘন্টা ভিতরে কলাহান্ডি সুন্দরগড় সহিত 21 জেলান জবর বর্ষা হব বলে ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। আজ পহপন ও সমরপুর সহিত ইতার আখরপাখর এলাকান বর্ষা লাগি রয়েছে। সেড়ে হীরাকুদ জলভণ্ডার জলস্তর আজ সকাল 6 তক 624.27 ফুট রয়েছে। ইয়াতে 22 গেট দিয়ে ফি সেকেন্ডটি জলভণ্ডার 3,87,626 ঘনফুট প্যান ছড়া যাওয়ার বেলে 2,49,549 ঘনফুট প্যান আসুছে। এছিনি আঞ্চলিক খবর এনু শেষ হল। আরো বেলার আঞ্চলিক খবর শুনি পারবে রাতে 7:02 থি। জুহার।
1: মন কি বাত প্রধানমন্ত্রী রেডিও পর মাননীয় শ্রী নরেন্দ্র মোদি ভারত কি জনতা সে করেঙ্গে মন কি বাত আকাশবাণী কে সভি কেন্দ্র ইসে প্রসারিত করেঙ্গে।
2: মেরে মন কি বাত আপকে কারণ সচ্চে অর্থ মে আপকে মন কি বাত বন গই হ্যায়। আপকি বাতেন সুনতা হুঁ, আপকে লিয়ে সোচতা হুঁ, আপকে সুঝাও দেখতা হুঁ, উসি সে মেরে বিচারো কি এক দৌড় শুরু হো জাতি হ্যায় जो आकाशवाणी के माध्यम से आपके पास पहुंचती है। बोलता मैं हूं, लेकिन बात आपकी होती है।
3: याद रखिएगा रविवार सुबह 11 बजे मन की बात।

শ্রোতবন্ধু আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর মেডিয়াম ওয়েভ আম কেন্দ্রর কার্যক্রম প্রচার হচ্ছে 248 মিটার তথা 1206 কিলোহার্জ ও এফএম মাধ্যমে 100.3 মেগাহার্জ যোগে এবং নিউজ অন এআইআর আপ মাধ্যমে প্রচার করছি আপনার প্রিয় কার্যক্রম হ্যালো আকাশবাণী ভবানীপাটনা ফোন ইন প্লিজ প্রযোজনা করেছেন সচ্চিদানন্দ মল্লিক উপস্থাপনা অলকা নায়ক।

0: শ্রোতা বন্ধু, এইটি নিয়ে যাব এক ছোট্ট বিরতি।
1: অদম্য শক্তি এবং শৌর্য কি পহচান হ্যায় ভারতীয় সেনা, জল থল গগন কি রক্ষা কা বরদান হ্যায় ভারতীয় সেনা, হর সংকট কা সমাধান হ্যায় ভারতীয় সেনা, ভারত কা গৌরব হ্যায় স্বাভিমান হ্যায় ভারতীয় সেনা।

0: हेलो
1: हेलो
0: हाँ दीक्षा भौणी केमती अछंती आपण
1: अपा नमस्कार
0: नमस्कार
1: मु भलो अछि अपा आपण माने केमिति अछंती
0: आमे सब भी भलो अछु अनेक दिन परे आपण को सहित कथा होची
1: मु पापा सती दादा माने केमिति अछंती
0: समस्त भलरे अछंती
1: हम समस्त को नमस्कार जणौछि सती दादा को नमस्कार जणौछि
0: आपणकर नमस्कार मु जणै देली आउ दीक्षा भौणी कहंतो केमती सब हालचाल आपणकर अंचलर
1: কালি তো দিন সারু বর্ষা হল জমা পড়লানি আজি টিকে খরা অছি অপা বর্তমান বাদলিয়া পাগ বি রয়েছে আ খরা মধ্য টিকে লাগিছি আজি বর্ষা বর্তমান হওনি আর কালি বহুত বর্ষা হল অপা
0: আউ এবে তো বর্ষা লাগি রয়েছে আচ্ছা দীক্ষা ভৌণী আপনার বর্ষা দিনে আপনার গাঁরে কোন সব অসুবিধা দেখা দিয়ে
1: আমার গাঁরে বর্ষা দিনরে তো অসুবিধা সেমিতি হুয়ে কিন্তু বর্ষা হচ্ছে আউ বর্ষা দিনরে আমার গাঁরে অসুবিধা মানে পানি পাই তো অসুবিধা হচ্ছে অপা কাহা কাহা বিলরে পানি লাগুছি তো কাহা বিলরে পানি লাগুনি
0: আচ্ছা তো সেমতি তো না আজকাল স্বাস্থ্য প্রতি সমস্ত সচেতন আউ আশা করছি সমস্ত ভালরে থিবে আউ বর্ষা দিনে নিজ স্বাস্থ্য প্রতি বি আপন সচেতন রহিবে কিন্তু বর্ষা আসলে আমি যেতে খুশি হই
1: আমি নিজ নিজ স্বাস্থ্য পাই আমি খুশ আমি আমি ভালরে আছো পা আমি স্বাস্থ্য কো মধ্যে আমি ভালরে রাখিবা পাই চেষ্টা করছো পা
0: হ্যাঁ হ্যাঁ সেইটা গটে অনেক জিনিস আমকো সতর্কতা অবলম্বন করিবাকো পড়িথাই বর্ষা দিনে এই যেমতি মানে বিভিন্ন স্থানরে আপন শুনুথিবে সাপ কামড়া জনিত মৃত্যু তো সে সব জিনিসৰ কেমতে ঘর চারিপটে সাফা করিবে মু আপনকৰ মাধ্যমৰে মু আমাৰ অন্যান্য শ্রোতা ভাই ভনী কবি কহিবি এ কথা
1: যে আম ঘর চারি পথে যৌ লতা বুদা অছন্তি সেকু আমি সফা করে দবা কারণ সেটি আমার যৌ সাপ বসা করন্তি আউ আজিকালি তো মশা মানে মধ্যে বসা করুছন্তি তো আমি সবুকু আমি দূরেই দবা আউ আমি আম পাখরে মধ্যে লতা বুদা সেমিতি কিছি নাহি অপা আউ আমি সাপ কামুড়া রক্ষা পাই আমি নিয়মিত আমি লাইট ব্যবহার করছু রাতির মধ্যে আমি লাইট ব্যবহার করছু যা বেলে গোড়ে আমি জোতা পিঁধিকি যা কথা অপা নহলে তো যদি আমি তাকে গোড়ে যদি মারি দেবা সে তো আমাকে কামুড়ি দেবে না অপা
0: তো সতর্ক রহিবা কথা বিভিন্ন জিনিস আপনি যেমন কহিলে যে ঘর চারিপটে আমি সফা নিহাতি রাখবা কথা মশা দাউরু সাপ দাউরু আমি রক্ষা পাইপারিবা নিজের স্বাস্থ্য প্রতি সচেতন হবা এই বর্ষা দিনে আউ গোটে মুখ্য জিনিস যে পানি জনিত রোগ হইতে আমি যেমন সফা পানি পিইবা সে প্রতি ধ্যান দেবা
1: আমি তো অপা মলর পানি কো আমি ছাড়িকি আনুছু আউ যদি ঠান্ডা হই গলা তমন আমি ফুটেই কর মধ্য পিউছু অপা
0: বহুত ভালো কথা আপনি যেমন করুচন্তি মু ভাবি মু আশা করিবি যে অন্যান্য আমার যেতে ভাই ভৌণী কার্যক্রম শুনুচন্তি সেমানে এই সব জিনিস প্রতি ধ্যান দেবে তাহলে আজ কো গীত শুনিবে কুহন্তু
1: মু আজ তো শ্রাবণ মাস যেটা কি ভগবানঙ্কর শিবঙ্কর মাস তো সজি দাদাঙ্কর কপুলু গোটে শিব ভজন দেই দেলে ভালো হন্তা আপা
0: ঠিক আছে আপন তো মানে পছন্দ আমরা আমার বি পছন্দ এমতি গোটে শিব বন্দনা আপনকু শুনাই দেব আর যেটা কি শুনিকিনা আপন বহুত খুশি হবে তাহলে ফোন করতে পারে বহুত বহুত ধন্যবাদ
1: আপা নমস্কার

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଏଥରର ଶିଳ୍ପୀ ହେଲେ ନନ୍ଦିତା ବୋଷ। ଗୀତ ରଚନା ଶଶିଭୂଷଣ ବେହେରା।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট?
1: তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হে।

শ্রোতা বন্ধু, আপন মানে কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। এথর প্রচার করুছু কেতোটি ওড়িয়া অ্যালবম গীত। কার্যক্রমর প্রথম শিল্পী গৌতম গিরি, গীত রচনা করেছেন জেনা প্রদীপ।

0: আচ্ছা দাশরথ, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟିକୁ ଗାଇଛନ୍ତି ବାବୁଲ ସୁପ୍ରିୟ। ଗୀତ ରଚନା ଶୀର୍ଷାନନ୍ଦ ଦାସ କାନୁନଗୋ।

শ্রোতা বন্ধু, প্রত্যেক ব্যক্তি অতিকমরে গোটিয়ে গছ লগাই তার যত্ন নিয়ন্তু। নিজ আখপাখ পরিবেশকু নির্মল ও সুস্থ রাখি অন্যমানকু সচেতন করন্তু। পানি নষ্ট করন্তু নাহিঁ, জলাশয়রে বিপজ্জনক জিনিস পকান্তু নাহিঁ, বর্ষা জল অমল করন্তু, সবুবেলে নলকূপর পানি পিয়ন্তু, নাল পোখরী পানি পিয়ন্তু নাহিঁ। ঘরু বাহারকু যাওথিবা সময়রে ও দরকার নথিবা সময়রে বিদ্যুৎ সুইচ বন্ধ করন্তু। নিজ যানবাহন গুড়িকু নিয়মিত যাঞ্চ করন্তু, টায়ার প্রেসর ঠিক রখন্তু। গাড়ি চলাইলা বেলে হেলমেট ব্যবহার করন্তু, মোবাইলে কথাবার্তা করন্তু নাহিঁ, ট্রাফিক নিয়ম মানি গাড়ি চলান্তু।

নমস্কার, শুভ সন্ধ্যা। যুববন্ধু, ঝিপি ঝিপি বর্ষা, থন্ডা পবনর হালুকা স্পর্শ, আউ হাতরে কপে গরম চা, তাসহ রেডিওরে বাজুথিবা মধুর সঙ্গীত, সতরে সবু মিশিগলে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়ে যায় এবং মনরে ভরি যায় এক নূয়া উৎসাহ। সেই নূয়া উৎসাহ, নূয়া আশা, নূয়া উদ্দীপনা সহ আজির মনোরঞ্জনী অগণাকু মু রচিতা মেহের আমার প্রিয় যুববন্ধু মানঙ্কু স্বাগত জানাউছি। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসর প্রচণ্ড খরা পরে যেতেবেলে আকাশরে কলাহাণ্ডিয়া মেঘ ঘুটি আসে, সেতেবেলে সারা প্রকৃতি এক নূয়া

জীবন পাইবার আশায় উল্লাসিত হয়ে উঠে। মৌসুমীর এই আগমন কেবল পাণিপাগর পরিবর্তন নুহে, এহা হেউছি ধরিত্রী মা'র এক দীর্ঘ প্রতীক্ষার অন্ত। আকাশে বিজুড়ি মারিবা আউ মেঘর ঘুড়ুঘুড়ু শব্দ ভিতরে যেতবে থন্ডা পবনর এক ঝলক দেহরে আসি বাজে, সেতবে মন ভিতরে থিবা সবু ক্লান্তি আউ চাপ মুহূর্ত করে দূর হয়ে যায়। আকাশরু খসি আসুথিবা বর্ষার প্রথম টোপা যেতবে শুখিলা ফাটি যাইথিবা মাটি উপরে পড়ে, সেতবে সৃষ্টি হুয়ে এক অপূর্ব জাদু। মাটি ভিতর বাহুথিবা সেই সুয়াদিয়া সুগন্ধ আগরে দুনিয়ার সবুঠারু দামি অতর মধ্যে ফিকা পড়ি যায়। গছর ধূলি মলি ধুই হয়ে পত্রগুড়িক একদম সতেজ আউ উজ্জ্বল সবুজ রঙর দেখা যাতে, লাগে যেমিতি প্রকৃতি নিজের পুরোনা গ্রীষ্ম পোশাক ছাড়ি এক নূয়া ও সতেজ রূপ ধারণ করেছি। সবুজিমার এমিতি নিখুণ চিত্র আউ কেউ ঋতুরে দেখিবাক মিলে না। সতে যেমিতি বর্ষা ঋতু জনে নিপুণ চিত্রশিল্পী, যে নিজের রঙ তুলিরে কলার জাদুরে গোটিয়ে সবুজ কানভাস সৃষ্টি করেছি। মৌসুমীর এই রিমঝিম শব্দ কেবল কানকু নুহে, সিধা হৃদয়কু ছুঁই যায়। এমিতি এক শান্ত আউ স্বপ্নীল পরিবেশরে আপন ছায়ে মন ভিতর শব্দ মানে বাহারি আসন্তি। আকাশরু খসুথিবা প্রতিটি বুন্দা যেমিতি গোটিয়ে গোটিয়ে কবিতার রূপ নিয়ে, বেলে বেলে নিজ মাতৃভাষা ওড়িয়ার মিঠা শব্দরে ত আউ কেতেবেলে হিন্দির কোণসি গভীর শায়রীরে। বর্ষা যেমিতি নিজের প্রেম বার্তা খুব চুপ করে আমাকে শুনেই দিয়ে যায়।

6টা হেবাকু বসিলাণি কার্যক্রমকু এইটি বিরাম দেবা হেলে বর্ষা দিন সহ আপন সমস্তঙ্ক যদি কিছি অভুলা স্মৃতি রহিছি তেবে আমকু চিঠি লেখি নিশ্চয় জনান্তু চিঠি লেখি পঠাইবা পাই ঠিকনাটি কহি রাখুছু সাপ্তাহিকি যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ভবানীপাটনা জেলা কলাহান্ডি পিন 766001 আপন মানে আপনকর সুচিন্তিত মতামত আমাকু হোয়াটসঅ্যাপ মাধ্যমে মধ্যে লিখি পঠাই পারিবে হোয়াটসঅ্যাপ নম্বরটি কই রাখুছু 8895994143 পুনি থরে কই রাখুছু 8895994143 আজির মনোরঞ্জনী কার্যক্রমে আপনক সহ মু থিলি রচিতা মেহের পুনি কথাবার্তা হেবা যুববাণীর আউ এক নূয়া অধ্যায়ে গোটে নূয়া প্রসঙ্গ আউ কিছি সুমধুর সঙ্গীত সাথিরে সেই পর্যন্ত বিদায় দিয়ন্তু আপন সমস্তঙ্ক শুভ মনাসি আজি পাই রহুছি নমস্কার।

শ্রোতাবন্ধু শুনন্তু কার্যক্রম সম্পর্কে সূচনা। প্রথমে চলিত অধিবেশনর আদিবাসী গীতক্রমে শুনবে পুঞ্জিয়া সম্প্রদায়ের গীত। সন্ধ্যা 6:30 পরিবেশন করবে ফুলবাই মাঝি ও সাথী। জেলা হালচাল ক্রমে শুনবে কলাহান্ডি জেলা সম্পর্কে রাতে 7:25 আকাশবাণী কটক কেন্দ্রর। চাষবাস কার্যক্রম শুনেপারে রাতে 7:30। রাতে 8টায় রয়েছে আপনার চিঠিপত্রর উত্তর কার্যক্রম চিঠি পাইছু। হিন্দি ভক্তি গীত শুনবে রাতে 8:15। রাতে 8:30 স্পোর্টস ক্যান, রাতে 9:15 স্পটলাইট, রাতে 9:30 অখিল ভারতীয় হিন্দি রূপক ও রাতে 10টায় শুনবে রবিবাসী সঙ্গীত সভা। এই সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি। শ্রোতাবন্ধু, এ ছিল আসন্তকালি চলিত অধিবেশনের আমকেন্দ্রর প্রচার হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্কে সূচনা। এথর আসন্তু শুনিবা আসন্তকালি আমকেন্দ্রর প্রচার হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্কে সূচনা। সকাল 6:10 শুনিবে ভক্তি গীতর কার্যক্রম বন্দনা। শিল্পীমানে হলে সুতনয়া মহান্তি, রবীন্দ্র কুমার মিশ্র, অঞ্জলি মিশ্র, লক্ষ্মীনারায়ণ বেহেরা এবং প্রণতি মিশ্র। চেতনা চিন্তন প্রচার করবে সকাল 6:30। সকাল 6:35 শ্রীমদ ভাগবত কার্যক্রম। স্বচ্ছ জীবন প্রচার করবে সকাল 7:25। সকাল 7:30 শুনবে শ্রী রামচরিত মানস। চাষর কথা প্রচার করবে সকাল 7:40। সকাল 7:45 শুনবে পুরাতন ক্রমে ওড়িশী। শিল্পী হলে অলোক চন্দ্র সামল। গীতাঞ্জলি ভক্তি গীত প্রচার করবে সকাল 8:30। শিল্পীমানে হলে অরবিন্দ মুদুলি, গীতা দাস ও শ্রীকান্ত দাস। সকাল 8:45 শুনবে কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ কৃত মহাকাব্য বৈদেশ বিলাস। হিন্দি কথাচিত্র গীত শুনবে সকাল 9টায়। সকাল 9:30 ওড়িয়া কথাচিত্রর গীত কার্যক্রম খোলা ঝরকা প্রচার করব পূর্বাহ্ন 10:10। হিন্দি কথাচিত্র গীত প্রচার করব দিন 12টায় ও দিন 2:45। দিন 12:30 শুনবে কতটি সুগম সঙ্গীত। শিল্পীমানে হলে শ্বেতলীনা পণ্ডা, শশাঙ্ক শেখর মহাপাত্র, গীতা পট্টনায়ক, দেবাশিষ মহাপাত্র এবং রীতা বিশ্বাল। চাষর কথা প্রচার করব দিন 1:20।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।

মই হবড়ো হারি কাঙ্গালি, মই হবড়ো হারি কাঙ্গালি। চাঁদা সূর্যকে সাগাই দইরা, চাঁদা সূর্যকে সাথি দইরা, এ হে বেহুরিয়া।

0: এবে ঘরে ছিলে সোনা ঘরের হিসাব নতি চেষ্টা করবু মাতর জিনঠানোর প্যান বি আনবু আগে কা করবু তাকে গরম করবু ফুটাভাগে পড়বা নাই হেলে আজকাল তো হেলোজেন বটিকা মনে মিলুছে
1: মিলুছে মিলুছে
0: গুটে গরিয়া প্যান নেলে গুটে বাল্টি প্যান তি গুটে হেলোজেন বটিকা পকাবু চুয়াতি ব্লিচিং পাউডার পকাবু
1: হই হই হই হই
0: হেলা আর ই দিনিয়া সবলে গরম করি করি তাকে শীতলা করি করি একা পিবার কথা
1: কথা এন্তা কলে তো গাগর পান নেই নসে
0: নেই নসে
1: হেলা হই
0: জল হি জীবন বলসন
1: হই
0: মাত্র সে জল হি জীবন নি জীবা
1: নেই জীবা তা সচেতন হলা বড় কথা
0: হ্যাঁ
1: সচেতন হলে মোর ভোলা হরার নেই হর না যে দাদা কি কথা বুঝালু যে গানা বাজনা পদে শুনলে কেনতা লাগতা বলুছে
0: কেনতা বলে দেখ রে বাবু তোর সঙ্গে তো আসলে গানা বাজনা শুনছি বললু তোর সঙ্গে কাঁ করি যার সঙ্গে এলে ফুনি গানা বাজনা টিকে বৈঠক করে নেই শুনলে বাবু মোর মনটা তো কেনতা কেনতা কেনতা কেনতা লাগুছি যে বাবু তুই আজ কাকে ডাকিছু
1: হ্যাঁ দেখ দাদা আমার শিল্পী হলে মহাদেব সাউদার তাকর দলবল খঁজলি ভজন পদে হোক
0: হ্যাঁ

0: বাবুরে যেনতা হিপাস এই খঞ্জনি ভজন পরিবেশন কলে
1: বলে
0: মোর মনটা তো উলাসি গলা বাবু।
1: ধন্যবাদ গুড়ে দৌ
0: দৌ।
1: তার পছে দাদা হ্যাঁ দেখ বড়া বেলো আমার বিশেষজ্ঞ আজ্ঞা বসিছন আজ্ঞা কাঁ কাঁ বলি চাষবাসের কথা কৌছন হো এটা খনে গলা চাল শুনু। আমার চাষিদা মানে যেন চাষবাস করুছন তো তাকর জমিকে যেতেবেলে সেমানে দেখুছন তো কেনে বালিয়া জমি হেলা বলে কেনে মাটিয়া খণে রহুছে তো আর কেন কেন ঠানে রুগুড়ি আর বাইলক ছবি থিবারটা দেখবাকে মিলুছি। তো সেটাকে আমি কহুছু যে চাষ জমির প্রকার বলি করি কহুছু কিসম বলি করি কহুছু। মাত্র বেলে বেলে ভুল হয়ে যাইছি যে সবু জমিরে সবু প্রকার চাষ নেই হুয়ে তো সে কিসম কাণা কেন হিসাবে কেন প্রকার চাষ সবু করবার কথা এটা উপরে আজ আমি আমার বৈঠকের আলোচনা করমা। তো ই উপরে আলোচনা করবার কাজে আমার কৃষি গবেষণা কেন্দ্রর জনে বৈজ্ঞানিক আজ্ঞা অছন আজ্ঞা হলে ডক্টর সুশান্ত কুমার মহান্তি আজ্ঞা জুহার।
2: নমস্কার আজ্ঞা।
1: আজ্ঞা আজ আমি যেন গোটে আলোচনা করমা আজ্ঞা চাষ জমির প্রকার অনুসারে ফসল খসড়া প্রস্তুতি। তো ই ফসল খসড়া কহিলে কাণ বুঝমা আজ্ঞা প্রথমে এটার উপরে টিকে কহিদন আজ্ঞা।
2: চাষী ভাই মানে সেমানক জমিরে বিভিন্ন প্রকারের ফসল চাষ করে থাকে সীমিত চাষ জমিকে উপযোগ করে অধিক অমল পাই হলে বর্ষা ঋতু আসবার যথেষ্ট পূর্বর স্থানীয় জলবায়ু বর্ষার পরিমাণ ও জমির প্রকার কেউ কেউ ফসল কিপর ভাবে চাষ করা যাব সেপা এক বিধিবদ্ধ যোজনা প্রস্তুত করা দরকার। বিভিন্ন কিসমর জমির কেউ সময় কেউ ফসল চাষ কলে চাষ জমিটি সুচারুরূপে ব্যবহার হয়ে পড়া সহ অধিক অমল মিলব তাহি হচ্ছে ফসল খসড়া প্রস্তুতির মূল লক্ষ্য।
1: বড়িয়া কথা গোটে কহিলে আজ্ঞা যেকোশি কার্য আমি যেতবে করমা বলে তার কাজে বলি যোজনা গোটে দরকার আউ সেতার কাজে কাণ কাণ সব আবশ্যক রয়েছে এটা বাস্তবরে সৎ কথা গোটে। তো আগে কথা আমি আপনাকে পচারিবি আজ্ঞা যে ই যেন চাষ জমির সঠিকভাবে তাকে উপযোগ যেন কথা আপনার কুচন এটা কাঁটা আজ্ঞা।
2: চাষ জমির সঠিক রূপে উপযোগ করা চাষী ভাই মানুষ এপরি ফসল বাছিয়া পড়ব যাহাদ্বারা জমিটি অধিক দিন ধরে ফসল চাষের ব্যবহার হয়ে পড়া আবশ্যক। উদাহরণ স্বরূপ যদি কোণী চাষী গোটিয়ে জমিরে বর্ষক মধ্যে কেবল গোটিয়ে ফসল চাষ করা চাহুঁ তেবে সে এক দীর্ঘ অবধি বিশিষ্ট ফসল যথা কপা হরড় জড়া কিংবা বিলম্ব কিসমর ধান ইত্যাদি ফসল চয়ন করা আবশ্যক। এদ্বারা জমিটি অন্তত পক্ষে বর্ষক মধ্যে ৬-৭ মাস ফসল দ্বারা ব্যবহৃত হয়ে পার। এই প্রকার ফসল চাষকু আমি একক ফসল চাষ বলে কহু।
1: এটা তো কহিলে আজ্ঞা যেটা আমি দীর্ঘ অবধি বলছু অধিক সময় যে চাষ নেবা সে ফসল কথা আপনার কহিলে যদি আমার চাষিদা মানে কম সময় বিশিষ্ট যদি চাষ যদি করবে তো সেটা যদি চয়ন করবে তো সেটা কেনটা করে হয়ে পারবে আজ্ঞা।
2: ঠিক কথাটিয়ে পচারলে যদি চাষী ভাই মানে স্বল্প অবধি বিশিষ্ট বা সরল অমল হেউথিবা ফসল চাষ করিবা ইচ্ছুক অছন্তি তেবে বর্ষক মধ্যে গোটিয়ে জমিরে অন্তত পক্ষে দুইটি বা সুবিধা হলে তিনোটি ফসল চাষ করা যোজনা করা দরকার বা সেইপরি ফসল খসড়া প্রস্তুত করা দরকার। উদাহরণ স্বরূপ বর্ষা উপরে নির্ভর করে চাষ করা যাওয়া ঢিপ জমি মানকরে বর্ষা ঋতুর আরম্ভে অর্থাৎ জুন দ্বিতীয় পক্ষ বেলক মকা চাষ সরল ধান কিংবা চিনাবাদাম চাষ করে তাহলে সেপ্টেম্বর মাস শেষ সুদ্ধা কিংবা অক্টোবর মাস প্রথম সপ্তাহ মধ্যে অমল করা দরকার। তাপরে পুনি জমি প্রস্তুত করে দ্বিতীয় ফসল হিসাবে সোরিষ কোলথ কিংবা বুট ইত্যাদি চাষ করা যাই পারিব। সেইভাবে মঝিয়ালি জমি বা যাহাকু আমি মিডিয়াম ল্যান্ড বলে কহুছে সেথিরে প্রথম ফসল হিসাবে মধ্যম কিসমর ধান যাহা ১২৫-১৩০ দিন মধ্যে অমল হেউছি তাহাকু চাষ করে অক্টোবর মাস শেষ সুদ্ধা অমল করে দেবা আবশ্যক। তাপরে সেই জমিরে মাটির বলকা বতর বা রেসিডুয়াল ময়েশ্চরকু উপযোগ করে দ্বিতীয় ফসল হিসাবে বুট মটর পেশি বা লিনসিড মুগ কণ্টামালতী ইত্যাদি চাষ করা যাই পারিব। আউ যদি সেই জমিরে শীতদিনে জলসেচনর সুবিধা অছি তেবে দ্বিতীয় ফসল

0: তার উপরে কিছু হেন্তি কহবে আগে কি আর কেন বুনা যাই পারবা সেটা
1: ভালো প্রশ্নটি পচারলে গোটিয়ে জমিরে দুইটি ফসলকে ছটা বুনা করা যাই পারিব কিন্তু এদ্বারা পরবর্তী সময় বিভিন্ন প্রকার অসুবিধা হয়ে থাকে এদ্বারা দুইটি ফসল গছ ইতস্তত হয়ে রয়েছে গছগুড়িক বৃদ্ধি ঠিক ভাবে হয়ে পড়ে না অন্তচাষ অর্থাৎ কোড়াখুসা ঘাস বছা ও শীর্ষসার প্রয়োগ ঠিক ভাবে করি হুয়ে না ফসল অমল সময় মধ্যে অসুবিধা সৃষ্টি হুয়ে তেমন মিশ্রিত ফসল চাষে দুইটি যাক ফসলক ধাড়িরে এক নির্দিষ্ট রেসিও বা অনুপাতরে বুণবাক পড়ে থাকে যাহাদ্বারা পূর্বর কইতবা অসুবিধা গুড়িকর সম্মুখীন হেবাকু পড়ে নাই
0: তো আপনি যেন কহলে আগে যে গুটে জমিনে আমি বরসকে তিনটা পথে আমার ফসল চাষ আমি করি পারমা আগে তো এটা কেনটা করে হে পারবা আগে
1: গুটি জমিরে আমি বর্ষক মধ্যে মধ্যে তিনটি ফসল চাষ করি পারিবা
0: আগে
1: উদাহরণ স্বরূপ এক বর্ষা উপরে নির্ভর করতিবা ডিপ বা উচ্চ জমিরে চাষী ভাই মানে মৌসুমী বর্ষা আরম্ভরে অর্থাৎ জুন মাস দ্বিতীয় পক্ষ মধ্যে মক্কা সহ ঝুড়ুঙ্গ মিশ্রিত ফসল চাষ পাইঁ দুই ধাড়ি মক্কা পরে দুই ধাড়ি ঝুড়ুঙ্গ বুণি পারিবে যদ্বারা চাষী ভাই মানে অগস্ট মাস দ্বিতীয় পক্ষরু সেপ্টেম্বর মাস প্রথম পক্ষ মধ্যে কঞ্চা ঝুড়ুঙ্গ এবং সেপ্টেম্বর মাস শেষ সপ্তাহরু অক্টোবর মাস প্রথম সপ্তাহ মধ্যে মক্কা অমল করে তাপরে পুনি জমি প্রস্তুত করে সেই জমিরে কোলথ কিংবা সরিষ চাষ মধ্যে করে পারিবে যা মাটিরে থিবা বলকা বতর ও পরবর্তী সময়ে হেউথিবা স্বল্প বৃষ্টিকে উপযোগ করে আশানুরূপ অমল দেই পারিব কিন্তু এইখানে মু গোটিয়ে কথা কই রাখিবি যদি চাষী ভাই মানে গোটিয়ে জমিরে দুইটি কিংবা তিনোটি ফসল চাষ করিয়া কো চাহুঁছন্তি তেবে সেমানকু এপ্রিল মে মাসরে হেউথিবা অদিনিয়া বর্ষাকু উপযোগ করে জমিকু খরাটিয়া চাষ করি দেবা আবশ্যক যদ্বারা মৌসুমী বর্ষা আরম্ভ হেবা পরে পরে শেষগুড় চাষ করে ফসল বুনা কার্য খুব শীঘ্র করিহেব
0: আজ্ঞা এটা গোটে বঢ়িয়া কথা কহিলে আজ্ঞা প্রায়ত আমি দেখুছ যে অদিনিয়া বর্ষা সব হয়ে যাচ্ছে এই সময়কে নিহাতি আমি চাষী হাতকে হাত বাঁধি করে নেই বসবার আছে জমিকে সেতবে আমি যে চষা চষি করিমা বলে বর্ষা সময় বেলকে আমি তুরন্ত আমার চাষ কামটা আগকে করি পারমা
1: ঠিক কথা
0: তো এবে আর গোটে প্রশ্ন মুই পচারিবি আজ্ঞা যে বঢ়িয়া বঢ়িয়া কথা আপনি কহিলে আজিকালি আউ গোটে আমি দেখুছি আজ্ঞা বারম্বার চাষ করবার দ্বারা আমার জমির যেন খত খণ্ড সার অংশ গুলা কমি কমি আসুছে আজ্ঞা তো আপন এবে যেন কথা কহিলে আমি দুইটা তিনটা যদি আমি চাষ যদি করমা সে জায়গায় তো সেদিন কাজ যেন ফসল খসলা প্রস্তুতি করবার দ্বারা আমার জমির কিছু জৈবিক অংশর যেন কমিটা রহি যা সেটা ভরণ পোষণ কেমতি করে হয়ে পারবা আজ্ঞা
1: বহুত ভালো প্রশ্নটি আজিকালি চাষ জমিরে জৈবিক খত প্রায়ত চাষী ভাই মানে দেউনাহান্তি
0: আজ্ঞা
1: যদি বা দেউছন্তি বহুত কম মাত্রায় দেউছন্তি এইভাবে পরিস্থিতিতে আমি যদি সনেম্প বা ছনি ফসলক বর্ষাধার ঢিপ জমি মানকরে মুখ্য ফসল চাষ করিবার পাঁচ রু সাত সপ্তাহ পূর্ব বুণি দেবা এবং ছনি গছ গুড়িক চার রু পাঁচ সপ্তাহ হয়েগলে তাকে হল করে মাটিরে মিশাই দেবা তবে বহু পরিমাণ জৈবিক খত মাটিরে মিশিব তাছড়া এই সনেম্প গছর চেররে গ্রন্থি থিবারু তাহা মধ্যে বায়ুমণ্ডলীয় যবক্ষারজান সারকু মাটিরে বিবন্ধ করে মাটির উর্বরতা বড়াই থাকে সেইপরি মজিয়ালি ধান জমিগুড়িকরে ধান রুয়া হেবার ছ রু সাত সপ্তাহ পূর্বরু জমিরে ধঞ্চা মঞ্জি বুণি গছগুড়িকু পাঁচ রু সাত সপ্তাহর হয়েগলে তাহাকে কাদুয় করে মাটিরে মিশাই দেলে জমিরে বহু পরিমাণর জৈবিক খত মিশি থাকে এই ধঞ্চার চেরের মধ্যে গ্রন্থি বা নুডুল থিবা যোগু তাহা বায়ুমণ্ডলীয় যবক্ষারজানকু মাটিরে বিবর্ধিত করে থাকে এবং জমির উর্বরতা বড়াই থাকে এইপরি ভাবে যদি আমি সনেফ বা ছনিকু ঢিপ জমিরে এবং ধনীচাকু মঝিয়ালি জমিরে ব্যবহার করিপারিবা তেবে তাহা জমির জৈবিক অংশকু বড়াইবা সহ অধিক অমল পাইঁ মধ্য বেশ সহায়ক হইপারিব
0: আজ্ঞা
1: সেইপরি যদি চাষী ভাই মানে পর্যায় ফসল চাষরে গোটিয়ে শস্য জাতীয় ফসল পরে এক ডালি জাতীয় ফসল কিংবা মিশ্রিত ফসল চাষরে এক ডালি জাতীয় ফসল অন্তর্ভুক্ত করন্তি তেবে জমিরু অধিক অমল পাইবা সহ মাটির জৈবিক অংশকু বেশ ভালো রূপে বজায় রাখা যাই পারিব
0: আজ্ঞা বড়িয়া কথা গুড়ি কহিলে আজ্ঞা আমার এই আলোচনার আমি অনেক কিছু জিনিস জাঁপারছু প্রথম কথা হল তো আমার যে জমি খণ্ড অছে সেটা তো নেই বড়ি যায় না তো সে সময়ার বি আমাকে বঞ্চিগলা বিভিন্ন প্রকার আমি যে চাষবাস করে করে অধিক উপার্জন বি করে পারছু বিভিন্ন প্রকার আয়দা বি সে আমার আসুছে তো পরিশেষে আজ্ঞা আমার এই চাষীদের আমি যেমন আজ আপনাকে শুনুছন এই বিষয়ে আর কিছু কহবে আজ্ঞা সেমানকে
1: আজির আলোচনা মাধ্যমে আমি বিভিন্ন প্রকার জমি পাই একক ফসল পর্যায় ফসল পায়রা ফসল ও মিশ্রিত ফসল চাষ বিষয়ে বিশদ ভাবে জাঁলে তেমন চাষী ভাই মানে নিজের জমির প্রকার ও স্থানীয় পানিপাগকে আখি আগে রাখি আসন্তা বর্ষ পাই কেউ জমিরে কেউ ফসল কেতবে চাষ করিবে সেই বিষয়ে এবেঠার যোজনা করা দরকার যদ্বারা

শ্রোতাবন্ধু আপন কার্যক্রম শুণুচার আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে দুইশ অড়চাশ মিটর তথা বারোশ ছ কিলোহর্জ এফএম মাধ্যমে শহে দশমিক তিন মেগাহর্জ এবং নিউজ অন এয়ারএফ মাধ্যমে। শ্রোতাবন্ধু এথর প্রচার করুছু আপনার চিঠি ও আমরি উত্তরকু নিয়ে কার্যক্রম চিঠি পাইছু। আজির উপস্থাপনায় সচিতানন্দ মল্লিক ও নিহারিকা নায়ক।

0: শ্রোতাবন্ধু স্বাগত আপনার আপনার কার্যক্রম সম্পর্কিত মতামত কার্যক্রম সম্পর্কিত চিঠিপত্র যা আমাকে হোয়াটসঅ্যাপ মাধ্যমে হস্তগত হয়েছি তাকে আমি সাপ্তাহিক কার্যক্রম চিঠি পাইছি অছু মু আপনার সাথী সচ্চিদানন্দ মল্লিক
1: নিহারিকা নায়ক
0: নমস্কার নিহারিকা দেখিবা আমার শ্রোতাবন্ধু মানকর মতামত কি কোটু পঠাইছন্তি এবং কোন নূতন মতামত পঠাইছন্তি
1: আজির প্রথম চিঠি লিখিছন্তি জয়প্রকাশ কলমপুর জেলা কলাহান্ডিরু প্রথমে নমস্কার জনাইছন্তি
0: আপনাকু মধ্যে আমার তরফরু প্রতি নমস্কার
1: গত 14 তারিখে প্রচারিত গুঞ্জন কার্যক্রম খুব ভাল লাগিছিলা উপস্থাপনা চমৎকার ছিলা অল্প সময় মধ্যে অনেক প্রসঙ্গ ছিলা উপস্থাপক বিরঞ্চি মুন গাল্পিক ডক্টর তপন রথ এবং কবি সাগর বৈঠারীঙ্কু ধন্যবাদ দুঃখ লাগিলা যে গুঞ্জন কার্যক্রম আরম্ভরে তিনি চারি মিনিট হিন্দি কার্যক্রম প্রচার হলা এহা কাহিঁকি হলা মানমাংশ কার্যক্রম ভালো লাগুনি জোকস পরি লাগুছি জনে জানিবা লোকঙ্কু দেলে নিশ্চয় ভালো লাগিব বলে সে লিখিছন্তি
0: শ্রোতাবন্ধু প্রথম কথাটি হচ্ছে যে আপন মাসিক সাহিত্য পত্রিকা কার্যক্রম গুঞ্জন শুনুছন্তি গত গুঞ্জন কার্যক্রমে আমার নিমন্ত্রিত হয়েকি আসিথিবা অতিথি গাল্পিক এবং কবি দুই জনকু আপনকর ধন্যবাদ বার্তাটি আজ এই কার্যক্রম মাধ্যমে আমি জনাই দেউছু এবং সেদিন গুঞ্জন কার্যক্রম পূর্বরু তিন রু চারি মিনিট আপন হিন্দি কার্যক্রম যাহা প্রচার হেলা বলি কহুছন্তি প্রকৃতরে মঝিরে মঝিরে রেডিও ফ্রিকোয়েন্সি যোগু অন্য কেন্দ্রর কার্যক্রম গুড়াক হঠাৎরে আম কেন্দ্রর ফ্রিকোয়েন্সি সহিত জড়িত হয়ে যায় তেমন সেইভাবে অবস্থায় কিছু কার্যক্রম মঝিরে মঝিরে মধ্যে অন্য কেন্দ্রর প্রসারণ গুড়াক আসি যাই আশা করছু এই কথা আপনার বুঝবে এবং শেষ কথাটি হচ্ছে মাননীয় কার্যক্রম ভালো লাগু না বলে আপনার আপনার মতামত আমি সম্মান জনাওছু আগক আমি দেখিবু মাননীয় কার্যক্রম যেমি সম্মানর সহিত এবং স্বচ্ছতার সহিত সুদৃঢ় ভাবে উপস্থাপনা করি যেমি প্রচার হয়ে পারিব এবং এতে যদি পরিবর্তনর আবশ্যকতা আছে আমি নিশ্চিত ভাবে সেই কার্যক্রমকে যে বর্তমান প্রস্তুত করছেন সেথিরে আমি পরিবর্তন আনিবা পাই চেষ্টা করিব আগক আপনার শুনন্তু এবং এইভাবে আপনার সুচিন্তিত মতামত আমাকে পঠান্তু ধন্যবাদ আপনার মতামত পাই দেখিবা পরবর্তী চিঠি
1: পরবর্তী চিঠি লিখিছন্তি সুমিত্রা সাহু পাকেলপড়া মুডিন মদনপুর রামপুর জেলা কলাহান্ডিরু প্রথমে সে নমস্কার জনাইছন্তি
0: আপনাকু মধ্যে আমার তরফরু প্রতি নমস্কার
1: গত শনিবার শক্তিরূপ কার্যক্রমে গর্ভাশয়ের কর্কট রোগর লক্ষণ নিরাকরণ ও তার প্রতিকার বিষয়ে ডাক্তার প্রতিভা রায়ঙ্ক সাক্ষাৎকার করেছিল উপস্থাপিকা দীপ্তিমুন এই কার্যক্রমর অনেক কিছু জাণিহেলা তেণু উপস্থাপিকা

শ্রোতাবন্ধু প্রচারকুলু, আপনার চিঠি ও আমার উত্তরকে নিয়ে কার্যক্রম চিঠি পাইছু। আজ উপস্থাপনার থিলে সচিদানন্দ মল্লিক ও নিহারিকা নায়ক। শ্রোতাবন্ধু, আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর।

শ্রোতা বন্ধু প্রচার কলু কতটি হিন্দি ভক্তি গীত আজ শিল্পী মানে রাজন ও সজন মিশ্রা ও বীণা সহস্রবুদ্ধি আকাশবাণী ভবানীপাটনা শ্রোতাবন্ধু আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লি শুনে পারিবে কিছুক্ষণ।